0: ভাইও পাই
1: আমি জানতাম না কাকিমা বলতে ওর কাছে বলিনি
0: ভাইও বানিয়েছো মাস্ট।